0: দের হন রবিনা গরি গরি গরি আচ্ছা বলা গানা হাদার বনা ওরু কানা বলা কিমা গানা দার বনা ওরু বলা ইবাদার বনা ওরু হো আর তা মিলাউশ লাকানা বলা হাদার বনা ওরু বাগিনা মকসুদন চিও কালো হলি কানা বিয়াগার তো গানা মিলাউ কা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সো খবর কে দেখিম জিনা মারুশ খবর কে দেটো মেল না
1: মারুশ
0: না আরুশো আরুষ তো প্রোগ্রাম কে কলাইস তে মাশি গেল কি দাস রং নম দে হোসা দে মারা বিলকুল মাশাআল্লাহ মিশ গোসা বরাবর তো সে আচ্ছা ওদিন রটের জুত সুলো সুলো খবর দরছি
1: হ্যাঁ
0: সো আবু রটের জুত কাম রসি বেলে আচ্ছা ও আবু তো মুতা কাম রসি দা বেলে আচ্ছা আসরং চলে খোর কি সাই ওয়াক্ত রসি দিন শালো
1: আচ্ছা ফাওয়ার্ড বনা ওয়ার্কশপ খন মারা নন ফরমেশ কে ইস খবর আন্দো চতো জিকিম গেলা ফার্স্ট টাইম নে কাল কড়াই দা না আমক সে নিউরি কাকড়া আচ্ছা হে দে মিন নাও ইয়ার শুই স ফরমেশ তো ওকে কেনে ইস খবর আন্দো সুতি জুরি দা রে খানা আচ্ছা ভিলে মনে দে কুচ তরি গুলুর মিস্তা কাল কে রেগুলার চেক নি মিস্তার পার্টিসিপেট কে জরুর মই দাবি
0: আচ্ছা খুদা সে খন মারা নন ফরমেশ কে ইস খবর আন্দো চতো জিকিম গেলা ফার্স্ট টাইম নে কাল কড়াই দা না আমক সে নিউরি কাকড়া আচ্ছা হে দে মিন নাও ইয়ার শুই স ফরমেশ তো ওকে কেনে ইস খবর আন্দো সুতি জুরি দা রে খানা আচ্ছা ভিলে মনে দে কুচ তরি গুলুর মিস্তা কাল কে রেগুলার চেক নি মিস্তার পার্টিসিপেট কে জরুর মই দাবি না হলি সলেশ কি মাসলা ইডিয়া আচ্ছা খুদা সে চোস আসে মিসাল তুসা মাসলা ই পে কাল মিন মাসলা ই দিন দা মু চেক নি গেনা চে কি মে খোয়ান দি সালোম দর তা কি বিলকুল দর তা পাস কা বলা সি ওজম کې د سفر مې ستبل کول وکا
1: ځانیک
0: څنګه راځي ته اچانې کوله مې بل سره لولې وکنه
1: سلام دعا کې نور سوپر نومر وي
0: اچھا تے شائن سے او سوی دے پروگرام میں والے سر سوی
1: پروگرام
0: سے دیو بل کے تم پروگرام اچھا او دین پروگرام کی ملاسہ سخ واسطے چا ڈیر جو خوان در کوی
1: او سے تو خبر تو خان دو
0: اچھا او بس خیر دے زون خوندا کنا کہ کوی چھ خوندا
1: نہ خوندا دے
0: اچھا شا سایلو ان پروگرام کی سر سر شامل ہوئی کی ما چا تا سلام کو دے سے پیر دے چار داتا سلام کو اروش ہاں اچھا اروش پن مانے نور سمر سلام ادھر تک سلومینا سر ڈیور سے تمہارا دکھال کا والے یہ جہان ہونا شکریہ دکھال کا والے یہ جہان ہونا اروش خورا کے بالکل مرتبہ کال کا یہ جہان ہونا

0: গুরি কালার সাহেব, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম সালাম। রুমে সুখ খবর রেখে কিমছি না?
1: ইখতিয়ার খান
0: দোয়া গানে মাসলে মিনাওয়াল মুছে দোয়া গানে কেউ কেনা চার দোগ্রামে বিয়া সকি
1: ইনশাল্লাহ
0: সিগনাল নষ্ট সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল সিগনাল স
1: ورته
0: دا مرنوخ په دې څوک ته کنه تار وته سلامونه ورته کنه مرنوخ په دې تاسو کو
1: دا ملک مرنوخ ته دلته نورنګ سره دا من خان کلی چې
0: اچھا پروگرام اوري
1: پروگرام اوري او ډیر تکړه سړی دا خو لکه مثال سایلنت
0: تا اچھا هموږ پروگرام چې نه کال کړه نه موږ ته ځان ارجوت کړه دي کنه چې زبرځلې ماته سلامونه کوي
1: یار ان شاء الله چې ور وځي کې ژوند و زندگی و چې ته مرګ بیل نه وکړي
0: وعلیکم السلام ڈیر جی تمہیں کال کا یو جہان من شکریہ ڈیر جی تمہیں بالکل پروگرام کے کال کا ڈیر جی تمہارا